0: উমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছে উইটা বলে বটের চিরা কুড়ে
1: উমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছে উইটা বলে বটের চিরা কুড়ে।